0: সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগী একমাত্র মুক্তির উপায়, যোগী আনন্দ, যোগী প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে উঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস ভারতমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honourable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuch Bihar to Kagdweep. And now we can see that the Honourable Prime Minister, Sri Narendra Modi, is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, Kendra mein mere sahyogi Pratap Rao Jadav ji, anya sabhi mahanubhav, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक पूर्वोत्तर और पूरब में, बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक,

0: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপছন্দ কার্যক্রম হ্যালো আকাশবাণী।
1: হ্যালো
0: হ্যালো আকাশবাণী।
2: হ্যালো আকাশবাণী,
0: আপনার পরিচয় দিন্তু।
2: বিনোদ বিহারী সেটি, বেগনা হাই স্কুল ছাই।
0: কার্যক্রম কো নুয়া করি টেলিফোন করিছেন না আগুরু করিছেন?
2: না আজ্ঞা, মু আগুরু দুই থর করিছিলি। সেতবে সুপাই ভাই ছিলে আজ্ঞা, করিছিলি এটা ফার্স্ট করিছিলি, তারপরে আজ্ঞা সেকেন্ড রে আপন ছিলে, আপনকর ইয়ারে করিছিলি, এটা তিন নম্বর আজ্ঞা মোর।
0: যাও আগুরু আপন রেডিও আমর শুনুছেন, আম এই কার্যক্রম সহিত জড়ি হইকি রহিছেন
2: সবু আজ্ঞা মু শুনে। গোটে আজ্ঞা মা তারিণী গোটে ভালো বজন দেই দেবে আজ্ঞা,
0: আমো পছন্দরে।
2: আজ্ঞা আপনক পছন্দরে গোটে ভালো বজনটা দেবে মা তারিণীক।
0: ঠিক আছে, আমো পছন্দরে। আজ্ঞা
2: রেডিকেট করে দেবে লক্ষ্মী বিকুন সেঠি, সন্ধ্যারাণী সেঠি, আউ গোটে রঞ্জন সেঠি, ভাগীরথী মহারণা, শরত সেঠি, মো পুতুরাটাকে বি রেডিকেট করে দেবে আজ্ঞা, মিটু সেঠি আজ্ঞা।
0: যেমানকে সব ডেডিকেট করিবাকু চাহিছন্তি সেমানকু আমি ডেডিকেট করে দউছু, আউ আপনকু শুনাউছু আপনকর মন পছন্দর মা তারিণীকর এই ভজন।
2: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার আজ্ঞা।

এদের আসন্তু শুনিবা টি সুরিঙ্ক কণ্ঠরে নারী নুহে তু নারায়ণী চলচ্চিত্রর এই গীতটি যাকে শুনিবা পাই অনুরোধ পঠাইছেন রাজবাটী নগর আঠগড়ু শশধর নায়ক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রসার করুছো ধুড়ুকি গীত, পরিবেশন করেছেন সর্বেশ্বর পাত্র।

এ ভাই আমর তো মন্ডল কুয়া বোলম তণ সবু গলা পাশুর এন্তুড়ি সালে রহি হরি ভজিলু নাহি পাঁচ বরষ গলা বাল ভাবরে বহি দশ বরষে তুহি ধূলি খেলিলু যাই বার বরষে বস্ত্র পিন্দু হরস হই

0: শ্রোতাবন্ধু নমস্কার, আম কেন্দুঝর আম ডিএমএফ কার্যক্রম আপনার স্বাগত জনাইবা সহ শ্রোতাবন্ধু আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রে প্রতি সপ্তাহের তিন দিন ধরে প্রচার করা যাওতবা আম কেন্দুঝর আম ডিএমএফ যাকি প্রত্যেক রবিবার এবং প্রত্যেক গুরুবার সন্ধ্যা সাতটা বাজি তিরিশ মিনিট এবং মঙ্গলবার দিন গোটে বাজি কোড়িয়ে মিনিট এই সময়ের যে প্রচার করা যায়, এই প্রচার করা কার্যক্রমের যে প্রচ্ছদ পটরে রয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে যে এই কার্যক্রমকে কোন প্রসারণ করা যাব, তার কিপর সংলাপ রহিব, তার কেউ ধারা রহিব, যে সম্পূর্ণ বিস্তৃত ভাবে যে একে তৈরি করে থাকে সে হচ্ছেন আমার জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফর সিনিয়র প্রজেক্ট অফিসর বা বরিষ্ঠ প্রকল্প অধিকারী কমুনিকেশন বা যোগাযোগ শ্রীযুক্ত দেবাশিষ বিশ্বাল মহোদয়। কেন্দুঝর জেলার গত কিছু বর্ষ ধরে যে আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রের এই কার্যক্রম প্রসারণ হচ্ছে তাহলে সে কেবল তদারক করছেন তা নুহে, জেলা খনিজ প্রতিষ্ঠান কিপর আহরি অধিকর অধিক লোকঙ্ক নিকটরে পৌঁছি পারিব তার মধ্যে সে দায়িত্ব গ্রহণ করতে এবং প্রায়তঃ জেলা খনিজ প্রতিষ্ঠান প্রশাসন জনসাধারণ অন্যান্য সরকারি সংস্থা লাইন ডিপার্টমেন্ট গণমাধ্যম এবং সাধারণ ব্যক্তিঙ্ক সহ এক যোগসূত্র স্থাপন করিবার গুরুদায়িত্ব রয়েছে শ্রীযুক্ত বিশ্বাঙ্ক উপরে। আজ আম কেন্দুঝর আম ডিএমএফ কার্যক্রমে আমি তাঁকু পাইছি, আমার সৌভাগ্যের কথা সে উপস্থিত অছন্তি আম কার্যক্রমে। আমি ডিএমএফর কিছু কার্যক্রম সম্পর্কে তাঁক সহ আলোচনা করা এবং আমি যে সচেতনধর্মী কার্যক্রম প্রসারণ করছেন বেতার কার্যক্রম আকাশবাণী কেন্দুঝরের, এর বহু গ্রামাঞ্চল লোকঙ্ক সহিত এই কার্যক্রম জড়িত হয়েছি এবং আমি মধ্যে সূচনা আউথরে প্রদান করছু যে বর্তমান আম কেন্দুঝর জেলা সমেত আখপাখ জেলার জনসাধারণ মানে 100.1 FM এবং 1584 কিলোহর্টজ যোগে এই কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ শুনিপারিবা সহিত আমার মোবাইল আপ গোটিয়ে রয়েছে নিউজ অন এয়ার, এথরে এয়ার কেউঝর বা আকাশবাণী কেন্দুঝরে ক্লিক কলে আমি বিশ্বর যেকোন স্থানের থাই মধ্যে এই সময়ের আমি ডিএমএফ কার্যক্রম শুনিপারিবা। স্যার আজির এই কার্যক্রম আপনার স্বাগত জনাওছু, নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।
0: স্যার ডিএমএফর অনেক গুড়ায় কার্যক্রম আমি জেলাবাসী ভেটি দিয়েছেন এবং আপন কেন্দুঝর জেলার ডিএমএফ দায়িত্ব নেওয়া পরে মধ্যে অনেক গুড়ায় নূতন কার্যক্রম আরম্ভ আমি করেছেন, যেপর আমি ডিএমএফ উদ্যমী এক নূতন কার্যক্রম করেছেন, ডিএমএফ খনিশক্তি গোটে কার্যক্রম আমি করেছেন। স্যার আমি শ্রোতাবন্ধুকে তো সপ্তাহের তিন দিন আম কেন্দুঝর আম ডিএমএফ প্রসারণ করছেন, তবে স্যার আকাশবাণীরে আম কেন্দুঝর আম ডিএমএফকে নিয়ে আপনার কোণ কবে?
1: দেখুন, আকাশবাণী যেহেতু গোটে তৃণমূল স্তরের বেতার সংস্থা, এতে লোক পাখে পৌঁছিবার এটা হচ্ছে সবুঠ বড় মাধ্যম। যেতে আপনার খবরকাগজ কুহতু, খবরকাগজ হলে জনে ব্যক্তি যে পড়ি পড়বনি সে খবরকাগজ পড়বনি, কিন্তু বেতার সে শুনিপার। তো যেহেতু অল ইন্ডিয়া রেডিও গোটে ভালো সংস্থা যেটা কি সরকারি সংস্থা, সেপাই আমি এই অল ইন্ডিয়া রেডিও কেন্দুঝর বেতার কেন্দ্রকে ধরিলু যে আমার যে প্রোগ্রাম গুড়াক হচ্ছে লোক হিতরে হচ্ছে, সেপাই লোক পাখে পৌঁছা আমি অল ইন্ডিয়া রেডিও কেউঝরকু এই প্রোগ্রামটি করুছু। এতে আমার সবু প্রোগ্রাম বিষয়ে আমি লোক জনাইপি চেষ্টা করুছু।
0: স্যার আমি তো নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু মানুষ আগুর অবগত করেনু কেবে, কিন্তু আজ যেহেতু প্রচ্ছদ পটার ব্যক্তি আমি মঞ্চক আনুছু, কিপর কার্যক্রমের খসড়া আপনার প্রস্তুত করতে কিপর ভাবে ভাবতে যে আমি এই সপ্তাহে এই কার্যক্রম নেওয়া, এই লোক মানুষের সাক্ষাৎকার নেওয়া, কিপর ভাবে তাকে স্ক্রিপ্টকে আপনার আপ্রুভ করা এবং কিপর ভাবে এত গুড়াই জিনিস আপনার করতে?
1: দেখুন, আমি প্রথম তো এতে গোটে পব্লিক রিলেসন যে লোক পাখে পৌঁছাই ধরতু, এবে আমার আগুক আসুচি আর সপ্তাহ বেড়ে আমি আরম্ভ করবু এগ্রিকালচার স্কিল সেক্টর অফ ইন্ডিয়ার গোটে কার্যক্রম কৃষি শক্তি না। তো সেই প্রোগ্রামটা যেহেতু আরম্ভ হব আসে লোকর সহভাগিতাটা বিশেষ জরুরি, তো সেপাই আমি আগুক আগ সপ্তাহে আমি আসকি আজকির কার্যক্রম নেবু। তো এটা নিহাতি আগুক দরকার বলে আমি সেই ইয়েটা করুছু আজকি। যেমনি ধরুন আপনার জাঁথে কেউঝর জেলার ইস্পাত কারখানা হওয়াপি আসুচি, কেউঝর জেলার দাদন বি খটিবা বহুত লোক যাচ্ছেন, তো সেই দাদন খটিবা রোকিবা, ତା ସାଙ୍ଗରେ ଯେଉଁ ଆଗକୁ ସ୍କିଲ୍ ଯେଉଁ କମ୍ପାନୀ ଗୁଡ଼ାକ ଆସୁଛି ଷ୍ଟିଲ୍ କମ୍ପାନୀ ଗୁଡ଼ାକ ସେମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଲୋକ ଶକ୍ତି ପ୍ରିପେୟାର କରିବା ଯେଉଁମାନେ କି ସ୍କିଲ୍ ଲେବର୍, ତ ସେଥିପାଇଁ ଆମେ SCMS ଯେଉଁ ସ୍କିଲ୍ କାଉନସିଲ୍ ଅଫ୍ ମାଇନିଂ ସେକ୍ଟର ସେଇଟା କରିଥିଲୁ। ତ ସେ ପ୍ରୋଗ୍ରାମରେ ଯେହେତୁ ସେମାନେ ଗାଁରେ ଯାଇକି ଗାଁରେ ସଭା କରୁଛନ୍ତି, ତ ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ସହଯୋଗ ଦରକାର ପଡ଼ୁଛି, ସେମାନେ ତ କାମ କରୁଛନ୍ତି ଆମଠୁ DMF ଫଣ୍ଡିଂରେ ସେମାନେ କାମ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ଏକ୍ସଟର୍ନାଲ୍ ସପୋର୍ଟ ଦରକାର ହେଉଛି ସେହି ଟାଇମ୍ରେ ଆମେ ରେଡ଼ିଓ ପ୍ରୋଗ୍ରାମକୁ ଧରୁଛୁ ଯେ ଏଇ ସପ୍ତାହରେ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମଟା ହେଲେ ଆମର ସେଇ ଯେଉଁ ପ୍ରୋଜେକ୍ଟଟା ଚାଲୁଛି ସେଇ ପ୍ରକଳ୍ପକୁ ଆମେ ଅଧିକା ଫଳପ୍ରଦ କରିପାରିବୁ। ତ ସେଥିପାଇଁ ସେହି ଅନୁସାରେ ଦେଖିକି ଧରିନିଅନ୍ତୁ ଏବେ ଆମ ପାଖରେ ମା ଗୃହ ଚାଲୁଛି, ମା ଗୃହରେ ଯେତେବେଳେ ଲୋକ ସେଠି କମୁଛନ୍ତି ମାନେ ମହିଳାମାନେ ଯେଉଁ ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ଆସୁନାହାନ୍ତି, ସେ ଟାଇମ୍ରେ ଆମେ ସେଇ ଟାଇମ୍ରେ ଦେଖୁଛୁ ନାଇଁ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡ଼ିଓର ଏଇ ପ୍ରୋଗ୍ରାମଟା ଏଇ ଟାଇମ୍ରେ ହେଲେ ଲୋକଙ୍କ ପାଖରେ ଖବରଟା ପହଞ୍ଚିବ, ସୋ ଦ୍ୟାଟ୍ ମା ଗୃହ ଗୁଡ଼ାକ ଆମେ ଯେଉଁ ଫଣ୍ଡିଂ କରୁଛୁ ସେ ଫଣ୍ଡିଂର ଫଳଟା ପାଇପାରିବେ ସେମାନେ। ତ ଏଇଭଳିଆ ଦେଖିକି ଆମେ ଧୀରେ ଧୀରେ ଯେଉଁ ମାସରେ ଯେଉଁ ପ୍ରୋଗ୍ରାମ ହେବା କଥା ସେଇ ପ୍ରୋଗ୍ରାମ କରୁଛୁ, ତା ସାଙ୍ଗରେ କିଛି ପ୍ରୋଗ୍ରାମ ଯେମିତି ଆପଣଙ୍କର ଲାଇଭଲିହୁଡ଼ରେ ପରିବା ବିକ୍ରି କରୁଛନ୍ତି ଲୋକମାନେ ଆମେ ତାକୁ ସହଯୋଗ କରୁଛୁ, ତ ସେଇ ପ୍ରୋଗ୍ରାମ ବି କେଉଁ ଟାଇମ୍ରେ ଚାଲିବ। ଇରିଗେସନରେ ଆମର ପ୍ରୋଗ୍ରାମ ଚାଲୁଛି, ଇରିଗେସନରେ ଯଦି ଖରାଦିନରେ ବି ଆମେ ପାଣି କେମିତି ଉଠେଇକି ଲୋକଙ୍କର ଚାଷ ହେଇପାରିବ, ଦୋ ଫସଲ ହେଇପାରିବ, ସେଇ ବିଷୟରେ ଯେଉଁ ସମୟକୁ ଦେଖିକି ସେ ଅନୁସାରେ ଆମେ ପ୍ରୋଗ୍ରାମ ପ୍ଲାନିଂ କରିକି ଆପଣମାନଙ୍କୁ ଦେଉଛୁ।
0: ତେବେ ସାର୍, ଆମର ତ ଯେହେତୁ ଜିଲ୍ଲା ଖଣିଜ ପ୍ରତିଷ୍ଠାନ ଏକ ଅନୁଷ୍ଠାନ ଯିଏକି ଉତ୍ସର୍ଗୀକୃତ ଭାବରେ ଲୋକଙ୍କ ପାଇଁ ବା ଖଣି ପ୍ରଭାବିତ ଲୋକଙ୍କ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଆମର ଜିଲ୍ଲାପାଳ ସାର୍ ତାର ଅଧ୍ୟକ୍ଷ ବା ମ୍ୟାନେଜିଂ ଟ୍ରଷ୍ଟି ଅଛନ୍ତି, ଏବଂ ଡକ୍ଟର ରୀନା ପ୍ରଧାନ ଯିଏ ଆମର ଜଣେ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରର ଅଧିକାରୀ IAS ଅଫିସର, ସେ ମଧ୍ୟ ଚିଫ୍ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଅଫିସର ଅଛନ୍ତି ବା CEO ଅଛନ୍ତି। ଅନେକ ଗୁଡ଼ାଏ ବିଭିନ୍ନ ବିଭାଗ ରହିଛି, ତାକୁ ସମସ୍ତ ବିଭାଗକୁ ଯଦି ଆମେ ଫୁଲ ବୋଲି କହିବା, ତାକୁ ଏ ଫୁଲମାଳକୁ ସାର୍ ଆପଣ କେମିତି କରନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ସଂଯୋଗ କେମିତି କରନ୍ତି, କମ୍ୟୁନିକେଟ୍ କେମିତି କରନ୍ତି?
1: ଦେଖନ୍ତୁ, ଆମେ ତ ଯେହେତୁ ଗୋଟିଏ ଅଫିସରେ ସମସ୍ତେ ବସୁ, ତ ଯେତେବେଳେ CEO ମ୍ୟାଡ଼ାମ୍ କୁହନ୍ତୁ କିମ୍ବା କଲେକ୍ଟର ସାର୍ କୁହନ୍ତୁ, ଏ ଦୁଇଜଣ ଯେତେବେଳେ ଆମମାନଙ୍କର ରିଭ୍ୟୁ ନିଅନ୍ତି, ଏମାନେ ପ୍ରତି ସପ୍ତାହରେ ରିଭ୍ୟୁ ନିଅନ୍ତି, ପ୍ରତି ମାସରେ ରିଭ୍ୟୁ ନିଅନ୍ତି, ତ ସେଇ ରିଭ୍ୟୁ ସମୟରେ ଆମେ ଜାଣିପାରୁ ଯେ ଏଇ ନୂଆ ପ୍ରୋଜେକ୍ଟ ଆସୁଛି, ଏଇ ନୂଆ ପ୍ରୋଜେକ୍ଟରେ ଏଠି ଲୋକଙ୍କୁ ବେଶୀ ଜଣାଇବା ଦରକାର ପଡ଼ୁଛି। ତ

0: ଏତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶୁଣୁଥିଲେ ଭାରତ ବନାମ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ଆଇସିସି ମହିଳା T20 ବିଶ୍ୱକପ୍ କ୍ରିକେଟ୍ ଖେଳର ଧାରା ବିବରଣୀ ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ପ୍ରଚାର କରୁଛୁ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହ୍ୟାଲୋ ଆକାଶବାଣୀ।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপসন্দর কার্যক্রম হ্যালো আকাশবাণী।
2: হ্যালো
3: হ্যালো আকাশবাণী,
4: হ্যালো আকাশবাণী,
3: আপনার পরিচয় দিন্তু।
4: বিনোদ বিহারি সেটি বেগনা হাইস্কুল ছাই।
3: কার্যক্রম কু নুয়া করি টেলিফোন করছেন না আগরু করছেন?
4: না আজ্ঞা, মু আগরু দুই থর করিছিলি। সেতবেলে সুপাই ভাই ছিলে আজ্ঞা, করিছিলি এটা ফার্স্ট করিছিলি, তারপরে আজ্ঞা সেকেন্ড রে আপন ছিলে, আপনকর ইয়ারে করিছিলি, এটা তিন নম্বর আজ্ঞা মোর।
3: যাও আগরু আপন রেডিও আমর শুনুছেন, আম এই কার্যক্রম সহিত জড়ি হই কি রহিছেন
4: সব আজ্ঞা মু শুনে। গোটে আজ্ঞা মা তারিণী গোটে ভালো বজন দেই দেবে আজ্ঞা,
3: আম পছন্দরে
4: আজ্ঞা আপনক পছন্দরে গোটে ভালো ভজনটা দেবে মা তারিণীক।
3: ঠিক আছে, আম পছন্দরে আজ্ঞা
4: রেডিকেট করে দেবে লক্ষ্মী বিকুন সেঠি, সন্ধ্যারাণী সেঠি, আউ গোটে রঞ্জন সেঠি, ভাগীরথী মহারণা, শরত সেঠি, মো পুতুরাটাকে বি রেডিকেট করে দেবে আজ্ঞা, মিটু সেঠি আজ্ঞা।
3: যে মানুষ সব ডেডিকেট করা চাইছেন সেমানুকু আমি ডেডিকেট করে দেউছু, আউ আপনকু শুনাউছু আপনক মন পছন্দর মা তারিণীকর এই ভজন।
4: আজ্ঞা নমস্কার।
3: নমস্কার আজ্ঞা।